0: हेलो।
1: हेलो आज्ञा आकाशवाणी। हेलो अनुरोध।
0: हाँ आज्ञा आकाशवाणी। हेलो अनुरोध कार्यक्रम।
1: नानी जुहार।
0: जुहार
1: नानी जुहार
0: जुहार आज्ञा।
1: आज्ञा, मुई झारसुगुड़ा जिला लोहकरा ब्लॉक पतलोड़ा पंचायत चेंदु डीहरु परमानंद किसान को।
0: किसान बाबू आपन को आमर कार्यक्रम के आमे स्वागत करुछु। आज पूरा झारसुगुड़ा रो लाइन लागी जाइछे।
1: आज्ञा बहुत दिनों ते घर काम चालू थला तो बोले
0: हाँ
1: लगे नहीं है ना।
0: नहीं नहीं झारसुगुड़ा जिला रो पूरा लाइन लागी जाइछे।
1: आज्ञा क्या तो इटा भक्ति भक्त आज्ञा सब थले।
0: हाँ बोले आज केन गीत सुनमा आज्ञा कहुन ना परे कथा हेमा।
1: आज्ञा हीरो चलचित्र रो संकट मोचन।
0: अच्छा बहुत बढ़िया गीतटे आपण बाछले। आपण काणा करूछन आज्ञा?
1: आज्ञा यादे ओदा के जुगेछन पतर पुता डाल दुंदु कुआन पुन दे करे इटा धवा हो जुरुछ।
0: ओदा
1: ओदा
0: अच्छा ओदा जुगेछन।
1: हाँ जा इटा डेढ़ एकड़ पखा
0: এটা তো পাক আউ কেতে দিন আদু গলে বাহারি যাবার কথা ওদা না আজ্ঞা নুয়া ওদা। হ্যাঁ দশরা মাসকে নুয়াটা বাহারছি ঠিক পোজুন্তিয়া বেলকে ওদা গছ সহিত নুয়াটা বাহারি থিসি ন এছনি টিকে ওদা সংকট দেখা দেশি নাই।
1: সারু হলদি
0: হ্যাঁ হ্যাঁ
1: ঝুঙ্গা ঝুঙ্গু করলা কন্দু টিকে টিকে সব তো খাইবার অবলি গলাল বিক্রি।
0: আজ্ঞা হলদিটা তো প্রতি বর্ষ নাই বাহারে। বর্ষে তি হলদি বাহুছে যা হো বড়িয়া কথা।
1: দরকার হলে পঠাই দমা
0: নিশ্চয় আজ্ঞা আমি মানে হলদি ঘিনুছু তো
1: আমি পঠাই দিছিলি আম্ব পঠাই দিছিলি খজুরি আমার জাম্বু সব পঠাই দিছিলি আমার সে মহাদেব বস্তি মানস আজ্ঞা আর আস নেই যাও বলি যে তো নি নেলে ফরেজ পড়বা এদিন বেঙ্গালি আমার মিটিং ছিল এফএম সে
0: হ্যাঁ হ্যাঁ
1: তো পঠাই ছিল প্যাকিং করে।
0: আচ্ছা তাহলে মানস বাবু ভুলি যাইথিবা
1: কি হ্যাঁ
0: কি তাকে বোধে টিকে প্রবলেম হইতিবা কিছি যাহু আপন পঠাইতিলে
1: খালি সম্পর্ক আজ্ঞা সঙ্গে কথা লাগলি যে আমার কিষান ওনার গুটে ফর্ম পকো বলুছন জেন কইছন।
0: হ্যাঁ আজ্ঞা কিষান ভাষারে আমার তো বাহারিছে আপন জেন মানে সুন্দর কহি পারুছন কিষান ভাষা স্পষ্ট ভাবে কহি পারুতিবে।
1: হ্যাঁ আজ্ঞা পুরা ক্লিয়ার।
0: হ্যাঁ তো সেটা আমার কার্যক্রম চালিছে না জান মাকা পুপু ঝকা ঝকা এখন কিষান ভাষার চালিছে। হুম 15 জুলাই তক টাইম অছে আপনার পকাই পারবে আজ্ঞা। আউ ঠিক আছে আপন তো
1: আজ্ঞা খরাত কে হচ্ছে আজ ধান পোলা মানে পোকা হচ্ছে।
0: হুম হুম
1: পানি হই যাচ্ছে না মোটা রথ আর কে যুগে দুন দিদি বালে নবি
0: কথা আজ্ঞা
1: আপন আজ্ঞা কে ডেডিকেট করমা
0: কা কা কি করমা কোন
1: পহলা আপনকু।
0: হুম ধন্যবাদ আজ্ঞা।
1: তারপরে আপনকর যেতে আকাশবাণীর কর্মকর্তা আছেন তাঙ্কু।
0: হ্যাঁ আজ্ঞা সমস্ত আমার কার্যক্রম
1: শ্রোতা আছেন হরেশ পড়ুয়া লরিয়াপালি ভক্ত চরণ ভই
0: আজ্ঞা
1: দীক্ষা গোপাল কলাহান্ডি স্বর্ণপুর বরগর কটাপালি লক্ষ্মীনারায়ণ বাঘ মনোজ পটেল সুবল কুমার সাহু মুরলী মেহের রামপুর বরগর দেবরাজ ত্রিলোচন প্রধান চৈতন্য পটেল চমা সাগর সাহু দুল গোবিন্দ মিশ্র সুলেহি কিরিমরা ব্লক রাধাকান্ত ভই চারপালি বিজয়পুর নাগু পাত্র লোকনাথ প্রধান যশবন্ত পাইক উপেন্দ্র সোনা দেবরাজ চিচিন্দা আজ্ঞা বাকি যেতে যেতে শুনুছন শ্রোতা মানুষ সবকু ডেডিকেট।
0: ঠিক আছে আজ্ঞা কার্যক্রম শুনুথিবার সবু শ্রোতা মানুষ আপনকর তরফরু এই সুন্দর গীতটা আমি ডেডিকেট করে দৌছু। আও আসুন সবে মিশিকরি গীতটা শুনমা আজ্ঞা।
1: নানি জুহার জয় মা সমলে
0: জুহার আজ্ঞা।

0: ইহাদে শুনুন এই গীতটা, গাইছন দিলীপ বাগ, লিখিছন নেত্রানন্দ বারিক।
1: আরে মোর পুতুলিটা বরপিলা হেলে রে, তোর

শিল্পীঙ্কর কণ্ঠে আর গোটে গীত শুনুন, লিখিছেন রহস্যবিহারী উর্মা।

గుచా పోతోరా రొంగెలి పూలే తార మోనో ফুলরসিয়া মন বসিয়া কি আর কি দিয়া নিয়া ফুলরসিয়া মন বসিয়া।

শ্রোতা বন্ধু, খরা মাসর টাই টাই খরাতে ডহল বিকল হেলা পরে বর্ষাকে ডাকি বসে দেশন লোকে। টুপুর টাপুর বর্ষার মজা ছুয়ান ও বুড়া তক সভে নেশন। বর্ষা মাসে প্রাকৃতিক দুরুস্ত মনলোভা হি দেশি, আর তার সঙ্গে মাইট উপরে যেতেবেলে বর্ষার ছিটা পড়ছি, সে মাইটর বাসনাতি মহকি যাইছে মন। আগকে কথা হেমা হেলে কার্যক্রমর পহলা গীতকে শুনুন। গাইছন অতীপ অসলম, সিনেমা জেহের, গীত রচনা সাইদ কাদ্রি, সঙ্গীত নির্দেশনা রূপ কুমার রাথোড় ও মিথুন।

শ্রোতা বন্ধু, বর্ষা মাসে আমি বনে আদর্তে গছ পত্র যোগাসু। আউ থরে থরে আমি যোগাই থাকার গছ যেতবেলে বর্ষার মাড়ে হেউ নই যাইসি কি নোকসান হইযাইসি আমার মনকে বনে কষ্টেসি। বর্ষা পাইন লাগি গছ নোকসান হবার আগ্রু যদি আমি কিছু প্রতিকার করমা তাহলে আমি আমার জগালা গছকে নিশ্চয় বঞ্চি পারমা। আগে এটার উপরে কথা হামা, হেলে ইহাদে শুনুনি এই গীতটা। গাইচন অরিজিৎ সিং, গীত রচনা কুমার, সিনেমা ইয়ারলিফ্ট, সঙ্গীত নির্দেশনা আমাল মল্লিক।

শ্রোতা বন্ধু, কথাটি আছে, জল বিহুনে সৃষ্টি নাশ, জল বহুলি সৃষ্টি নাশ। ঠিক হেনতা গোটে গছ বড়বার লাগি যেতে মাত্রাতে পাইন দরকার, তার নু যদি অটকা হয়ে সেটা গছকে বঞ্চাবার বদলে গজর নকশানি করছি। বর্ষা ঋতুতে আমি নিজের ঘরে জগাইতেবা গছপত্র আমার বগিচার যতন কেন্দা করি করমা, ই বিষয়তে কথা হেমা কার্যক্রমর পরবর্তী কিছুটা শুনুন। কণ্ঠ শান শান্তনু মৈত্রা, সিনেমা থ্রি ইডিয়টস, গীত রচনা অভিজিৎ যোশী, সঙ্গীত নির্দেশনা শান্তনু মৈত্রা।

শ্রোতাবন্ধু, বর্ষা মাসে গমলা হেও কি কেনসি কুণ্ড হেও যেমতি গছকে জগেইছন, সেতি পাইন জমার লাগি নাই দোন, নাই তো গছ পচি যাবার সম্ভাবনা রহুছে। বর্ষা মাসে গছকে দরকার হেলে যাই পাইন দো, নাই তো নাই। ঘরের বাড়ি হেও কি বগিচা হেও কেনসি নু ভি পাইন জমার লাগি নাই দোন। খরাপ আও ভঙ্গা গমলা কিংবা কুণ্ডকে বদলে দেবার কথা। ই মাসে বনে পোক যোগ গছপতর র নকশানি করসন, তো যথাসম্ভব প্রাকৃতিক কীটনাশক যেন্তাকি লিমতেল র ব্যবহার করিপারবে। দরকার হিসাবে গছকে মঝি মঝি সাইজ করবার লাগি টিকে টিকে কাটি দেবার কথা, আও গজর শুখলা পতরকে বি ছিঁড়ে দেবার কথা। কার্যক্রম র পরবর্তী গীতকে শুনুন, গাইছন অরিজিৎ সিং আও চিন্ময় শ্রীপদ। সিনেমা টু স্টেটস, গীত রচনা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা শঙ্কর এহসান লয়।

0: এনইএফটি অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 1086175257 আইএফএসসি কোড SBIN 0000059 রে জমা করিবে। অ্যাকাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086175257 আইএফএসসি কোড SBIN 0000059 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হয়েথিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: কার্যক্রমর শেষে শুনুন 1920 হরর্স অব দ্য হার্ট সিনেমার গীতটা গাইছেন জাভেদ আলী ও পলক মুচল। গীত রচনা শ্বেতা বোদ্রা। সঙ্গীত নির্দেশনা পুনীত দীক্ষিত।

শেষ হল হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা আকাশবাণী সম্বলপুর আপন মানে কার্যক্রম শুণুচ্ছেন মিডিয়াম ওয়েভ 317.5 মিটর তথা 945 কিলোহর্টজ যোগে তথা এফএম মহানদী 101 মেগাহর্টজ এবং নিউজন এআইআর মোবাইল অ্যাপ মাধ্যমে বর্তমান শুণন্তু এক জরুরি সূচনা হীরাকুদ জলভণ্ডার উপরমুণ্ডে বর্ষা যোগ ক্রমাগত ভাবে জলভণ্ডারর জলস্তর বৃদ্ধি পাচ্ছি এতদ্বারা হীরাকুদ বন্ধ তলমুণ্ডে বসবাস করুবা সমস্ত জনসাধারণ অবগতি নিমন্তে জনাই দিয়াছি যে আসন্তকালি সময় সকাল 11 ঘণ্টা সময়ের হীরাকুদ জলভণ্ডারু প্রথম বন্যাজল নিষ্কাশন করা যাব এথিযোগ মহানদী ও তার শাখানদী গুড়িকর জলস্তর বৃদ্ধি পাইব তেণু নদী মধ্যকু প্রবেশ এবং অন্যান্য ব্যবহার পাই জনসাধারণ সতর্কতা অবলম্বন করা আবশ্যক কৌশি দুর্ঘটনা পাই হীরাকুদ নদী বন্ধ কর্তৃপক্ষ দায়ী রহবে না বলে জনাইছেন অতিরিক্ত মুখ্যযন্ত্রী হীরাকুদ বন্ধমণ্ডল বুর্লা সূচনাটি এতিকি শেষ হল আকাশবাণী সম্বলপুর বর্তমান আরম্ভ করুছু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম বাতায়ন।

শ্রোতাবন্ধু, ভারতীয় ক্রিকেট দলর অনেক মহান অধিনায়ক অছন্তি। সেমানঙ্ক মধ্যরু জনে বহু প্রসিদ্ধ এবং বহু চর্চিত অধিনায়ক হেলে সৌরভ গাঙ্গুলি। লোকমানে তাঙ্কু দাদা বলে ডাকিতান্তি। আজি তাঙ্কর জন্মদিন, তাঙ্করি বিষয়ে কথা হবা। হেলে কার্যক্রমর প্রথম গীতটি শুনে নিয়ন্তু। কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং সাথী, কথাচিত্র নসিব, গীত রচনা আনন্দ পক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারিলাল।

শ্রোতবন্ধু, ভারতীয় ক্রিকেট ইতিহাসে সৌরভ গাঙ্গুলি জনে দৃঢ় বুদ্ধিমান এবং সফল অধিনায়ক লে। সৌরভ গাঙ্গুলি জন্ম জুলাই মাস 8 তারিখ 1972 মশায় কলকাতার এক বঙ্গালী পরিবার হয়েছিল। তাঁক বাপা বঙ্গলা ক্রিকেট আসোসিয়েসন সদস্য লে। এই কারণ প্রায়ত তা গ্রাউন্ড কু যা পড়ুলা। সে ক্রিকেট অপেক্ষা ফুটবল কু অধিক পছন্দ করুলে। কিন্তু সময়ক্রমে সে জনে বহু চর্চিত এবং ভাল ক্রিকেট খেলাড়ি ভাবে পরিগণিত হলে। আগকু তাঙ্করি বিষয়ে কথা হওয়া হলে কার্যক্রমর পরবর্তী গীতটি শুনন্তু। কথাচিত্র বোর্ডর, কণ্ঠশিল্পী সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক, গীতরচনা জাভেদ অখতর, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক।

শ্রোতা বন্ধু, আমি কথায় আসলে সৌরভ গাঙ্গুলিঙ্ক বিষয়ে। সৌরভ গাঙ্গুলিঙ্ক ক্রিকেট ক্যারিয়ার কথা যদি কহিবা, তাহলে তাঙ্ক নামরে গোটে 2 শতক, 16টি শতক এবং 35টি অর্ধশতক অছি। এহা ব্যতীত ক্রিকেট প্রেমীমানে দিনিকেরে তাঙ্ক ব্যাট্রু 22টি শতক এবং 72টি অর্ধশতক দেখিছন্তি। সে দেশ পাই মোট 113টি টেস্ট ম্যাচ এবং 311টি দিনিকিয়া খেলিবারে সফল হয়েছিলেন। এই সময় মধ্যে তাঙ্ক ব্যাট 188টি টেস্ট ইনিংসে 42.18 হারাহারি হারে 7212 রন এবং 300 দিনিকিয়া ইনিংসে 40.73 হারাহারি 11363 রন করেছিলেন। বর্তমান শুনন্তু কার্যক্রমর পরবর্তী গীত। কণ্ঠশিল্পী অনুরাধা পড়ুয়াল এবং কুমার সানু, কথাচিত্র আশিকি, গীতরচনা সমীর, সঙ্গীত নির্দেশনা নাদিম শ্রবণ।

শ্রোতা বন্ধু, সৌরভ গাঙ্গুলি হচ্ছেন সেই চেহারা যিয়ে ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বস্তরের অগ্রগণী করে, সেই চেহারা যিয়ে ভবিষ্যৎ পাই অনেক নিপুণ খেলালি নির্মাণ করে উত্তম সুযোগ দিয়ে। সৌরভ গাঙ্গুলি সেই না যা বিশ্বাস, সাহস এবং সফলতার প্রতীক অটে। আজ তাঁর জন্মদিনে তাঁকু অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কার্যক্রমর পরবর্তী গীত হঙ্গামা কথাচিত্রর কণ্ঠশিল্পী অভিজিৎ, অলকা ইয়াগ্নিক এবং সোনু নিগম, গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণন্তু হীরাকুদ বন্ধরু প্রথম বন্যজল নিষ্কাশন সম্বন্ধে সর্বসাধারণ এক জরুরি সূচনা। হীরাকুদ জলভণ্ডার উপরমুণ্ডরে বর্ষা যোগ ক্রমাগত ভাবে জলভণ্ডারর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এতদ্বারা হীরাকুদ বন্ধ তলমুণ্ডরে বসবাস করুথিবা সমস্ত জনসাধারণ অবগতি নিমন্তে জনাই দিয়েছে যে আসন্তকালি সময় সকাল 11 ঘণ্টা সময়ের হীরাকুদ জলভণ্ডারু প্রথম বন্যজল নিষ্কাশন করা যাব। এথিযোগ মহানদী ও তার শাখা নদী গুড়িকর জলস্তর বৃদ্ধি পাইব, তেণু

0: हेलो हेलो
1: हेलो।
0: हाँ आज्ञा आकाशवाणी संबलपुर हेलो अनुरोध कार्यक्रम
1: हाँ नमस्कार नानी। हाँ मुझे
0: नमस्कार।
1: राधाकांत भाई कहूँ, बरगढ़ जिला विजयपुर ब्लॉक जलपाली रू। धन्यवाद
0: भोई बाबू आपन को हमर कार्यक्रम के आमे स्वागत करूछु।
1: नानी।
0: आ केनता अछन आपन?
1: हाँ मुझे भल जाए नानी, आपन केना छन?
0: आमे माने सबे भल अछु। तो आज केन गीत सुनमा आज्ञा, फिर कथा हेमा।
1: हाँ ममता मागे मूल और गीतटा है ये जीवन है मो जीवन है।
0: अच्छा आपण ताहले मोहम्मद अजीज को सुनबा के चाहि छन नहीं? आउ आपण करे छन मौसम केनता अछे ग्या?
1: बोलो जे इटा तो मैं वर्तमान सतरे जे मुखले रे लोटा मरा टिके मारु दुले इटा।
0: अच्छा लोटा आपण कर खेता इटा?
1: हाँ खेता रे
0: ई लोटा मरा जन मारसन?
1: हाँ
0: ई लोटा मरा मारले गच पतर रो किछि क्षति ना होए? यहाँ खाली लोटा मरबा?
1: हाँ खाली लोटा मरा माला लोटा मरी ऐसी खाली मुखले पीछे ना हुए।
0: आउ नहीं बाहरे
1: हाँ ना बाहरे सेटा गुटे सीजन वाला आटा।
0: अच्छा
1: हाँ
0: अगे हम बोछा लगे
1: बल बड़ी के स्प्रे करवार को था हमार पत्र सिंचन बल बड़ी के करवार को था सब वाले बल बड़ी भाई वाले सब लोटा डाम मरी ऐसी 25 दिन भीतर ठीक दले ये कांदसी बड़े लड़ी के ना मरे।
0: अच्छा बड़ हेला लोटा नहीं मरे नहीं? কিন্তু আজ্ঞা এই লটা মরার কতটা উষ কে ব্যান করা হয়েছে যে?
1: হ্যাঁ এটা এটা এনে ব্যান করা এটা আমার মহলির লাই এটা প্যান্ডামিথাইল।
0: আর কিছুটা উষ ব্যান করা হয়েছে নাই?
1: হ্যাঁ এটা সে আমার যেন পড়িয়ারে যেন মরা আছে ঘাস যেন এটা।
0: আচ্ছা
1: এটা মরা হয়েছে আমার।
0: আচ্ছা এটা হ্যাঁ যদি আপন লটা মরা সোজ জায়গায় মারি দিয়েছন ধরুন বগিচা পতর রে বাহারে যদি মারি দিয়েছন কেনসি গাই গরু যদি চরি দেলা সে ভিতরে নাই মরবার ভিতরে বেলে কিছু ক্ষতি আছে আজ্ঞা?
1: হ্যাঁ সেটা তো ক্ষতি নিশ্চয় হবা না নানি, এটা আমার কেমিক্যাল তো যেটা বলে বেস্ট আছে এটা।
0: আচ্ছা তাহলে গাই গরুর ক্ষতি হবা নাই?
1: হ্যাঁ
0: বেলে আমি জানি ক্ষেতে মারুছু লটাটা তো মরুছে তার সঙ্গে ধান গজ বি আছে তার কিছু ক্ষতি না হুয়ে?
1: না আবার তার ক্ষতি না আবার সেটা সেটি লাগি সেপারেট বনা আইছে।
0: আচ্ছা সে তার সেনা ক্ষতি না হবার সে গছর
1: লটার ডিএনএ কি সে আমার জন মুখলি গছে সে ডিএনএ কে ছাড়ি নুয়ে বাকিটা কে সে সব মারুজি।
0: ও আপন এটা কানে মুখলি খেতে মারুছন?
1: হ্যাঁ
0: কেন মারুছন বলে গছে এই ধান খেতে কি মুখলি খেতে?
1: মুখলি মুখলি রে এটা
0: মুখলি তি?
1: হ্যাঁ
0: আচ্ছা বলে মুফলিটা রই যাচ্ছে ভিতরে বলুন কিছু অসুবিধা নাই হুয়ে?
1: কিছু না আবার এটা গছে পাইলে বি গই না মরবার বাকি যাহা অন্য জিনে জানা বি দেবা সেটা সব সহায় না
0: যে খাইলে আমার অসুবিধা নাই হুয়ে তো?
1: না আবার না আবার সত্যি টাইম কি ওর না আবার কিছু না কেমিক্যাল না রহবার বলে জন তো কোম্পানি বলে।
0: আজ্ঞা হ্যাঁ বিজেপুর সাইড রে আপন গর তো মুফলি বহুত হেসি।
1: হ্যাঁ
0: কিন্তু কাঁ করবে এই কেমিক্যাল আউ এটা খাইকরি তো বরগড় দেখুছন এছেন ক্যান্সার হফ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমি আজ্ঞা কিন্তু আজ্ঞা আমি যেতে পারমা আমি টিকে সচেতন হবার লাগে আমার ভবিষ্যৎ পিঢ়ির লাগি আমি যদি জৈবিক সার ব্যবহার করমা হুয়ে তো আদায় টিকে কম হয়ে পারে কিন্তু আমি তো বঞ্চি যা আজ্ঞা আমার ভবিষ্যৎ পিঢ়ি বঞ্চি যাবে চেষ্টা করমা আমি যেতে কম পারমা আমি তার মানে কেমিক্যালস ইউজ নাই করবা।
1: আচ্ছা
0: ঠিক আছে বহুত বঢ়িয়া কথাটি কহিলে
1: তো কাহাকে
0: করমা কহুন আজ্ঞা? ধন্যবাদ আজ্ঞা।
1: তারপরে আমার হলে সুবল কুমার সাহু, চৈতন্য পটেল, লোকনাথ প্রধান, লোকনাথ সাহু, কলম সানি সাহু, আর দোলগোবিন্দ মিশ্র দাদা স্পেশালি গীতটা ডেডিকেট, গোবিন্দ মেহের, নাগু পাত্র, করম সানি, দীক্ষা গোপাল, মনোজ পটেল, ক্ষমা সাগর সাহু, যাহা যান শুনুছেন আমার সুবল কুমার সমস্ত গীতটা ডেডিকেট।
0: ঠিক আছে সমস্তঙ্কু কার্যক্রম তো শুনুছন সমস্তে সমস্তঙ্কু এই কার্যক্রম মাধ্যম থি আমি গীত ডেডিকেট করে দৌছু আউ আসুন সভে যাকর মিশিকরি আমি সুন্দর গীতটা শুনমা আজ্ঞা।
1: ঠিক আছে নমস্কার নানি।
0: নমস্কার আজ্ঞা।

0: আচ্ছা, তাহলে মানস বাবু ভুলি যাইথিবা
1: কি?
0: হ্যাঁ, কি তাকে বোধে টিকে প্রবলেম হইতিবা কিছি? যাহু, আপন পঠাইতিলে
1: খালি সম্পর্ক আজ্ঞা আপনের কথা লাগলি যে আমার কিষান অনর গোটে ফর্ম পক বলুছন যেন
0: কছন। হ্যাঁ আজ্ঞা, কিষান ভাষারে আমার তো বাহারিছে। আপন যেন মানে সুন্দর কহি পারুছন কিষান ভাষা স্পষ্ট ভাবে কহি পারুতিবে? কাকা কি করমা কহুন?
1: পহলা আপনকু
0: ধন্যবাদ আজ্ঞা।
1: তারপরে আপনকর যেতে আকাশবাণী র কর্মকর্তা আছেন তাঁকু?
0: হ্যাঁ আজ্ঞা, সমস্ত আমার কার্যক্রম
1: শ্রোতা আছেন হরেশ পড়ুয়া, লরিয়াপালি, ভক্ত চরণ ভই
0: আজ্ঞা,
1: দীক্ষা গোপাল, কলাহান্ডি, স্বর্ণপুর, বরগড়, কটাপালি, লক্ষ্মীনারায়ণ বাঘ, মনোজ পটেল, সুবল কুমার সাহু, মুরলী মেহের, রামপুর বরগড়, দেবরাজ, ত্রিলোচন প্রধান, চৈতন্য পটেল, চমা সাগর সাহু, দুল গোবিন্দ মিশ্র, সুলেহি, কিরমিরা ব্লক, রাধাকান্ত ভই, চারপালি, বিজয়পুর, নাগু পাত্র, লোকনাথ প্রধান, যশবন্ত পাইক, উপেন্দ্র সোনা, দেবরাজ মেহের, চিচিন্দা আজ্ঞা, বাকি যেতে যেতে শুনুছন শ্রোতা মানুষ সবকু দে দিকে।
0: ঠিক আছে আজ্ঞা, কার্যক্রম শুনুথিবার সবু শ্রোতা মানুষ আপনকর তরফরু এই সুন্দর গীতটা আমি ডেডিকেট করে দৌছু, আও আসুন সবে মিশিকরি গীতটা শুনমা আজ্ঞা।
1: নানি জুহার, জয় মা সমলে,
0: জুহার আজ্ঞা।

কাহাকে জানা জনম আর মরণ কাণ। ই অজনা তত্ত্ব ভিতরে ঘাঁটি হবার টিকাকে তো জীবনে জীবনটে জিঁলা ভিতরে মনুষ কাণ পাইছি, কেতবেলে ছাউ ঝকে তো কেতবেলে ধোকা গড্ডি, পনির উকিয়া তো ওয়াঁস কলা মিশমিস অন্ধা, ইহাদে খাল তো আর ঘাকে ঠিক, কেন মনুষ্র আয়েক লুহে উদাসর্ষ তো কার মুহ হাসি চর্য, তথাপি মনুষ চেয়েছি জীবার লাগে জীবন আর জীবন লাগে জীবা, জীবারই মোহমায়ানো জীবন হ্যাঁ।

0: আমার গাড়ি চলা। এই এই রহ ট্রা, এতে স্পিড রে গাড়ি চলাউছি ইট্রা, কেতবেলে আর মরব, নিজে তো মরব মরব, সঙ্গে আর দুই চার জনকু ধরিকি মর। ইট্রে কাহিঁ এন্তা হেই মরুছন যে কে জানে। হে ভগবান, তমে অছ বলি দেশটা চলি মরুছি, না হলে এই পুলিশ করিকি দেশরে মতে আর জন্ম করিথি তো প্রভু। ও ডিউটি করি করি জীবনটা কেতবেলে পলাই যাবে, কাহারি ট্রাকর গুটে সাধারণ জ্ঞান বলিকি কিছি না। তরাপটিয়া বসিকি ভিক মাগি মরে ট্রে, রাস্তা মঝিরে এটা গোটে কোণ বাবু উঠে মিলু। হরে এ ট্রা লেঙ্গু।
1: জোহার পুলিশ বাবু।
0: জোহার জোহার, আউ সব ভাল তো?
1: ভিকারি মনসর ফির কাহে ভাল স্যার বাবু।
0: আরে ভিক ভুকা ঠিক মিলি মুড়া মরুছি কি নাই?
1: বাবু তুম অর ধরম যে বাবু, হ্যাঁ এসে তে দিও না।
0: হ্যাঁ
1: ধরম বাবা,
0: কোন কইলু কোন কইলু, মু ভিক দেবি। আরে বাবু, মু পড়া সবকটু বড় ভিখারি, মু ফের কোন ভিক দেবি? যে শুন তো, সে টুকি কেনতা অছি রে, তুই তো ছনকি বুলুচি।
1: কেনতা কেনতা কইছ বাবু?
0: সবু বয়সর দুশো গা বাবু, এহে দেশে নাই ছনকিব তো, ই বুড়া বয়সরে মুত কিবি।
2: পুলিশ বাবু, ও পুলিশ বাবু,
0: মাইলা রেটুয়া ঠেঠো।
2: আও সব ভাল তো?
0: আরে বিহারি ঠেঠো, মানে বিহারি দাদা,
2: সব ভাল তো?
0: পুলিশ নৌকরি রে কোন ভাল আউ কোন খারাপ রে বাবু, পকে জুড়াক যদি গরম অছি ভল, আর থন্ডা থিলে খারাপ। যে দে জলদি মোর কোটাটা দে দে তো, আর দেখলু কোন ভগবান তোর মঙ্গল কর। হও মু টিকে যাই, সিয়াড়ে ফে ডিউটি কলে যাই তো।
2: অলঙ্গড়ু
1: বাবু
2: নীরব কেন আছে?
1: এটা মুই কেনতি জানছি।
2: এই মৌ সামলেকি কথা কহ।
1: মুই কেনতি জানছি কবার কে যাইতিবা কেন?
2: হ্যাঁ অকাত ভিতরে কথা লাগ,
1: তার নকা কাম থিলা ভাই।
2: ভাই বন্যা বিহারি আয়, বিহারি দাদা, পচরাবু নাই, যেকি পচরা যিবা হেকি কহবু। নে বক্সিস রক।
1: এই 10 টাকা নাই বাবু, থাও
2: ভাবে রক বলি পরে রক, নিরকে কই দেবো মুই খুঁজে তুলি বলে।
1: দাদা হইছে, দাদা হেলু বলি কানা সমকু ঘিনি পকাইছু।

0: চারিকুতি পুচকনার গয়ন বদলে ফুলর কহর থিতা। হেলে
1: হেলে
0: স্বপন তো অন্ধারে আইসি, উজ্জ্বল হেবার আগুন ফের পলে যাইসি, যেনটা কেবে সত নাই হুয়ে।
1: হেসি লো ঘা ঘা স্বপন গলে সত হেসি।
0: আচ্ছা কাশি, তুই কেবে স্বপন দেখিছু?
1: তলে মাইট উপরে মেঘ, কোষ কোষ ধুরিয়া তো খালি সুইন আর সুইন। স্বপন কানা দেখমি লো নির, মুই নিজে তো গোটে মহা সুইন হ্যাঁ।
0: ফির ভি কিছু মন নাই লাগে,
1: ঘর সংসার ছুয়া মাইজিকে কার মন নাই নির। আচ্ছা হে ফুল গছ কে দেখুছু? মন লাগলে গলে হে গছর ফুল তো নুহে যে হাত লম্পে করে তুলি আনবু।
0: হে ফুলটা যদি মুই তোর লাগি তুলি আনি দিয়ে।
1: নির তুই তুই মোর লাগি?
0: হ্যাঁ রে, তুই খালি থরে হ্যাঁ কই দে।
1: নির নির নাই মানে থাও গা, লাজ লাগুছে।
0: আরে আরে কহ মোর ন কাই লাজ।
1: দেখ দেখ কা, মুই কেন্দ্রেশ্বর যুবরাজ নহে কি মোর মহল নাই, পুচকুনার গন্ধিতি মোর চারিয়ার ভন ভনেই যাউছে। ফুলর কহর নুললে এখানে নাই মিলে নির।
0: ওহো কহ না জলদি।
1: দেখ আচ্ছা মু গোটে কাম করুছে, রহ রহ মুই হে ফুল তুলি আনুছে। হ্যাঁ রহ মুই হে ফুল তুলি আনুছে।
0: এই ফুলে তোর এতকি মন? আরে আরে কাছে এটা কাম করছু? আরে ই ফুল মতে কাই মখুছু?
1: ই ফুল যে মাখিছে সে ফুল মোর মো
0: কাছে। তোর মুহ কেবে দেখিছু দর্পণে? আদে নে নে ই দর্পণ আর দেখ, বনে করি দেখ। হাতে নাই না ধন আর রজার ছিকে মন, মতে মন করছি লেংড়া কাহি।
1: আরে লেংড়া হেলি বলি মুই কানা মনুষ নুহে? হ্যাঁ লেংড়া হেলি বলি মোর কানা জীবন বলি কিছু গুটে নাই না। লেংড়া লেংড়া লেংড়া কান কিলি হয়ে গলান এই গুটে কথা শুনি শুনি। আপে তোতে বঁচাবার লাগে মুই লেংড়া আয় সৌক নাই না হলে মোর গোড় জোড়কর সঙ্গে সঙ্গে মোর জীবনটা হলে পদে যেতে তা বাপুর মোর গোড় সিনে নেই গলা মোর মন তো নেই নে মন কে মন কে কাম করবে বাপুর কেন্তি করে বুঝাবে মুই
2: নাই চুম নাই চুম্ভ মোরা তুই নাই চুম্ভ ফুল নাই চুম নাই চুম নাই চুম্ভ মোরা তুই নাই চুম গো ফুল।
1: বরবাদ করে দেবা
0: তোর
1: সরি যাচ্ছে ইনু সরি যাচ্ছে মোর আত্মা ভিতরু উরপু হেকরি উদরি যাচ্ছে
0: বাধি যাচ্ছে।
1: হ্যাঁ বাধি যাচ্ছে আর বাথুছে বলি কহুছে নাহলে নাই কহতি তোতে মুই বাথুছে বলি কহুছে মুই।
0: এক আছে কাহলা রে এক আছে কাহলা
1: মরি গলা কাতি মরি গলা।

0: ମନ ନାଇଁ ମାରିଲା ତ ତତେ ଦେଖବାର ଲାଗି ଜଲ୍ଦି ବାହାର ତ ଫିଲ୍ମ ଦେଖିଯିମା ଲେଟ୍ ନାଇଁ କର ଆଚ୍ଛା ଶୁନ ମୁଇଁ ସେ ସିନେମା ହଲ୍ରେ ଡାକିଥିମି ଜଲ୍ଦି ପହଞ୍ଚିବୁ
1: ନୀର କାହିଁ ଯାଉଛୁ
2: ମୁଇଁ ଯାଇ ଯାଏ ତୋର କାହିଁ ଯାଉଛୁ
1: ଦେଖ ମୋର କଥା ମହାନ ତୁ ହେତା ସଙ୍ଗେ ନାଇଁ ମିସ୍ ନୀର ভাবিলি তোর হাত মুই ধরব জীবন সারা লাগি ধরিমি হলে তুই
2: হেতি লাগি তো মোর সুখ তুই আজ সহি নে পারবার
1: কা বইলু তোর সুখ মুই সহি নে পারবার আরে কুহড়িতে নাই পহরু নির কুহড়িতে নাই পহরু পানি পহরু আজ তোতে যেনটা সুখ লেখেন লাগুছে কাল হেটা তোতে দুঃখ দেবা
2: তুই কেন সুখটা দেবু রে
1: জীবন ভর ভল পাইবার নু তোতে ওইটকা সুখ আর কান দরকার নির
2: ভল পাউতুবু আর গুলগুলা করকে মারুথুবু ই চান্না আঠনা ভিক মাগি মাগি মো লাগে কেন স্বর্গর চানটা ঘিনি আনবু রে উল্টা জীবন ভর তোতে পুষি পুষি মুই মরমি
1: হেতি লাগি হে গুন্ডা টাকন পয়েন পড়িছু
2: গুন্ডা হেলে গলে সে তোর জহ সুখে রখবা
1: তো যা
2: যাউছে হেতা নিকে যাউছে
1: খালি হেতা নিকে কা করি সমকিরণ নিকে যা হাজারে লোকর সঙ্গে মিস
2: মু সমলে কি কথা কও কাছি কউছে
1: মোর মুহ তো মুই সমলেই নেমি নির সমলেই নেমি মোর মুহকে মুই হলে কাল যদি কেন কানাটে হয়ে গলা তোর তোর ইজ্জত কে সম্ভাবা
2: ইজ্জত সিনে যা ভোকে তো নাই মরে সব বেলে অহংকার হই মোলা মোর খাইলা মোর পিলে মোর
1: আরে মূল কন্তর সত্তে উদ্ধার সুজুচু তোতে থরে বঁচেই থিলি বলি কেহেন্তি দয়া না করবার মোর উপরে মুই অহংকারে হউছে নাই মুই আরে যদি মুই অহংকারে হউতিলি তো সেদিন তোতে চলতা রেলগাড়ি নু বঁচৌথিলি কাঁ করি হ্যাঁ আর তোতে বঁচাবার লাগি বলি মোর দুই গোড়াই নাই গইতি যদি তোতে অহংকারে হউতিতি বুঝলু আর এই অপারু লেখেন তোর আশ্রান কুকুর লেখেন ইন নাই জিউথিতি মুই মুই অহকারে হউছে মুই
2: নুহে তো কান আছে মতে বিহা হেমি বলছি কেনতি তার সঙ্গে সরি হব রে সে মতে রানী লেখেন রখবা আর তুই সেকে তোর সঙ্গে ভিক মগাবু
1: নীর
2: সৎ কথা জিউছি দেখবু দেখ কেতে পয়সা শাড়ি হে দেইছি আহুরি দেবা আর তুই ই ময়লা কিটকিট জুনহা পিনহা খড়ে আর ই ভিকমগা পয়সা দুরা দেখ তোর ফুটলা একটি দেখি মর দেখ দেখি মর দেখি মর
1: নীর নীর

0: নীরা, এ নীরা, নীরা,
1: কি মা তুমি
0: কেনতা আছো?
1: কাল তো দেখি দিল, আজ হলে বদলে যিনি।

0: গাঁথন গলা গা নীরহে টিপেল সকাল বেল পড়ি গলা এ নীরটা কাহি যাইছি যে কাকে কিছু কহে ভিল নাই
1: তুই মতো আর কিছু নাই কহ নীর কিছু নাই কহ।

0: অহল্যা। গৌতম মুনিঙ্কর ভার্যা পরপুরুষর প্রতি দুর্বলতার লাগে নিজর স্বামীর দ্বারা শাপগ্রস্ত দ্রৌপদী দ্রুপদ নন্দিনী যাজ্ঞসেনী কৃষ্ণ এক নুহে দুই নুহে পঞ্চপতির পত্নী তার স্বামী বালের মৃত্যুর উতারু সুগ্রীকে পতিরূপে বরণ কলে ঠিক মন্দোদরী যেন্তা বিভীষণকে বরণ করিলে স্বামী রাবণঙ্কর মৃত্যু কলে। কুন্তী কুমারী অবস্থানে মাতৃত্ব লাভ কলে কর্ণকে জন্ম দেব পতিঙ্কর উপস্থিতি সত্ত্বে পরপুরুষঙ্কর ঔরসনু জন্ম নেলে পঞ্চুপাণ্ড সেমানে সতী কি অসত হলে সেমানে পুরাণর পঞ্চসতী হুয়েত সেতবেলর সে পরিস্থিতির আবশ্যকতা লা সে যেটা সেমানে কলে আর আজ আজ নিরভিল যাহা করুছে সেটা তার নিজের পরিস্থিতির আবশ্যকতা কি কহিপার্বা সে সতী কি অসতী।
1: জোহার পুলিশ বাবু।
2: জোহার জোহার ঘরে টুয়া লেংড়ু তো তো দেখা দর্শন নাই রে, হ্যাঁ ভিখ মগামুগি ছাড়ি দেলুনি কেন?
1: ঠিক মগা ছাড়ি নেলে কাঁড়া খাইমে বাবু?
2: কাহি সে টুকি তো তোদের খাইবাকু পিবাকু দৌতলা কাহি কোন কি তার না নীর সে তো বললুক হেলানি দুনিয়া যাকর লোকঙ্কর চিন্তা বুঝলা বেলকু তো সুখ দুঃখ বুঝব কি
1: নীর কেন অছে বাবু কেতে অছে সে ভাল অছে তো?
2: ভাল বলি ভাল পুরাপুরি ভাল ছি ছি ছি ছি মাঝি টুকি লাজ শর্ম ইজ্জত মহত ইসব শোভা দিছি কিছি কু কিছি নাই পয়সা কমাবার এতকি শৌকস দিয়ে শেষকু নিজের ইজ্জত বিকবাকু বসলা বুঝলু এহেতে তুই মা হেবাকু যাউছি। হে হে দেখ গাড়ি খাই মলাড়ি হে হে

0: নাই চুম ভরাতে নাই চুম গো
1: সতী আর অসতী এথের সংজ্ঞা আর স্বরূপ কানা কে সতী কে অসতী কে কহি পারবা অহল্যা দ্রৌপদী তারা কুন্তী মন্দোদরী পুরাণরি চরিত্র মানুষ আমি পঞ্চসতী বলে কহসু তো আজির দুনিয়ানে নির লেখন চরিত্র মানুষ কাহির লাগে আমি অসতীর আখ্যা দেব কাহিঁ লাগে কাহিঁ লাগে কাহিঁ লাগে

কোড SBIN 0000059 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086705257, আইএফএসি কোড SBIN 0000059। আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হয়েথিবা প্রার্থী বা প্রার্থিনীকে আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663241961 রে যোগাযোগ করে পারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663241961। সূচনাটি এতিকরি শেষ হেলা।